মোরো মনে রঙ্গি ভোরা, মোরো মনে রঙ্গি লাল, আগে বনো কম্পেনি বাগ, জিসমে ফুলনে ভরি সোহাগ, পৌধে বিকতা বনা বিভাগ, মোটর যা রই ধমনায় টোরা, মোরো মনে রঙ্গি ভোরা, মোরো মনে রঙ্গি ভোরা, মোরো মনে রঙ্গি লাল, দেখো মন্ডি বনি বিশাল, বিকতা সব লোগো কা মাল, আব সুন লো বাড়ত কে হাল, ভর ভর ঠেলা